নেকপাই মালিকা অধ্যক্ষ কেপি শর্মা ওলি র পূর্ব রাষ্ট্রপতি এবং পার্টিকে পূর্ব উপাধ্যক্ষ বিদ্যা ভণ্ডারী বীচক সম্বন্ধ সুধারক সংকেত দেখে পার্টি সদস্যতা সমেত সেকি ভণ্ডারীলাই এমালেলে ওলিকে সল্লাহমা কার্যক্রমকে প্রমুখ অতিথি বানায় হো। এমালেলে বলখুকে পুরানো কার্যালয় স্থানমা আয়োজনা করেক 33 সম্বোধনা স্মৃতি সভামা পূর্ব রাষ্ট্রপতি ভণ্ডারীলাই প্রমুখ অতিথি বানায় কে সময় এতা পার্টি অধ্যক্ষ ওলি র ভণ্ডারী বীচ রাজনৈতিক দূরী বড়ে ভয় পানি ভণ্ডারীলাই প্রমুখ অতিথি বানাউনে নির্ণয় ওলিকে চাহানুসার ভয় নেতাদের বতায়ন পথরী রহনিয়াকে শল্যক্রিয়া করে আরাম করে ওলিলি আজ কার্যক্রম আফু উপস্থিত হন নসক্নে ভন্দি ভণ্ডারীলাই প্রমুখ অতিথি বানাউন সুঝাব দিয়ে নেতাহরুকো ভনাই ছ। পার্টি সদস্যতা সমেত খুশি একে ভণ্ডারী একাএক পার্টিকে কার্যক্রমকে প্রমুখ অতিথি বন্ধুলে অধ্যক্ষ ওলিক স্বাস্থ্য মাত্র নভই রাজনৈতিক সন্দেশ সংকেত হন সক্নে বিশ্লেষণ করেসে বিরামী অবস্থা ভেট ত্রিবেশ ট্রেন অস্পতাল পুগেক বেলা ওলি ভণ্ডারী সম্বাদী তীব্রতা পায়ক অব্যবস্থিত পশুবাসী তথা ভূমিহীনলে মৌটুমা প্রদর্শন করেছেন। সার্বজনীন জায়গা সংরক্ষণ নামে সরকারে বর্ষদেখি বসে